আদরণীয় শ্রোতা বৃন্দ, ইউ এটা ছোট মিউজিকাল ব্রেক অথবা ভানু সাংগীতিক বিশ্রাম থিও র এসো সাথে অব আমি আগাড়ি বড়দেছ হাম্রো আজকে হেলথ সেগমেন্ট অন্তর্গত এই সামগ্রী নিরন্তরতা দিনপটি রাই অব আগাড়ি বড় পর্দা মানে তাইসঙ্গ আজ মাইগ্রেন কুড়া করে স্থিতি বা মাইগ্রেন লক্ষণের বারে তো জানি করাই সকি রব আগাড়ি বড় পর্দা মাইগ্রেন কারণ কুড়া করছু অব হুন তো এসো কারণ এই হো ভে সঠিক কারণ তো পূর্ণরূপ পুষ্টি ভইসক মানে অগি নাই সকি তথাপি কে এস্তা স্থিতি যসলে মাইগ্রেন নিম্তি আউনে সম্ভাবনা বড়ি হচ্ছে তেসতর্ফ তাই ধ্যান আকর্ষণ করছু হাই তো অব তো সবভা পহিলা চাই অব আমি মানসিক বা শারীরিক তনাব কুরা করছ অত্যাধিক চিন্তা ডর বা কুনে পনি তনাবপূর্ণ বাতাবরণলে মাইগ্রেন লক্ষণলাই বড়াউন সক্ছ এসেগরিকন অনিদ্রাকে কুরা গরৌ নিদ্রা নপুগ্নু বা সময়মাই নসুত্নু পনি মাইগ্রেন প্রমুখ কারণ মধ্যে এক হো অনি খালি পেট রহনু লামো সময়সম্ম খানা নখানে বা অসন্তুলিত ভোজনলে মাইগ্রেন উৎপন্ন গর্ন সক্ছ অনি এসেগরিকন মদ্যপান তথা ধূম্রপান অ্যালকোহল বা নিকোটিন যুক্ত পদার্থলে মাইগ্রেনলাই ঝন বড়াউন সক্ছ ভন্নে কুরালাই বিরসানু ভয়েন অনি খাদ্য পদার্থহরু জস্তো কি চকলেট ক্যাফিনযুক্ত পদার্থ ধেরৈ মশালেদার খানা অনি পুরানো আচার জস্তা চিজহরুলে পনি মাইগ্রেনলাই নিমত্যাউন সক্ছ অনি হরমোনাল পরিবর্তন বিশেষ গরি মহিলাহরুমা মহিনাবারীকো সময়মা হুনে হরমোন পরিবর্তনলে পনি মাইগ্রেনকো লক্ষণ বড়াউন সক্ছ এসেগরিকন চরকো প্রকাশ তথা ধ্বনি ঝিলিমিলি বত্তি ঠুলা ঠুলা আওয়াজ ভিড়ভাড়যুক্ত স্থান মাইগ্রেন ভাগ ব্যক্তিহার অসহজ হন সক্ছ অনি পর্যাবরণীয় কারণহরু মৌসম পরিবর্তন অধিক চিসো বা তাতো উচ্চ স্থানকো আদিলে উচাইকো উচ্চ উচাইকো স্থান আদিলে পনি মাইগ্রেন লক্ষণ বড়াউন সক্ছ তো এই তো ভাই কী কারক তত্ত্ব যুন মানে তাইসঙ্গ কুড়া করে অব মাইগ্রেন কিন হচ্ছে ভেন ইকিন কারণ পূর্ণরূপে পত্তা লাগিসক মানে অগি ভে তর বিভিন্ন কারক প্রভাবলে উৎপন্ন হুনে গর্দ মাইগ্রেন ভাগ বেলা ব্যক্তি আপলে আপনার ডক্টর বন্ন আবশ্যক হচ্ছে কিনভাবে টাউকো দুখ্ন অগি নেই সঙ্কেত দেখা পড়ন সক্ছন টাউকো দুখ্নে নিশ্চিত কারণ হরেক ব্যক্তি ফরক ফরক হন সক্ছ কসাইলাই ফ্রিজকো অত্যাধিক চিসো পেয় পদার্থ পিউদা মাইগ্রেন টাউকো দুখ্নই শুরু হচ্ছে হইন ভে কসাইলাই চিয়া বা কফিলে পনি অসর গর্ন সক্ছ কেহিলাই তেজ গন্ধ পারফিউম বা ধুয়া অসহ্য লাগ্ন সক্ছ জবকি কসাইলাই দহি দুধ বা ঘিউ খাঁদা পনি সমস্যা হুন্ছ এসেগরিকন অত্যাধিক তনাব নিদ্রাকো কমি অত্যাধিক চিসো বা তাতো মৌসম তথা চকলেট জস্তা খানেকুরাহরুলে পনি মাইগ্রেন উৎপন্ন গরাউন সক্ছন কসাইলাই হোহল্লা চরকো ঘাম যাঁদা পনি হুন সক্ছ ত্যসাইলে কে গর্দা বা কে খাঁদা টাউকো দুখ্ছ ভন্নে কুরামা ধ্যানপূর্বক বিশ্লেষণ গর্দাই মাইগ্রেন গরাউনে কারকহরু পহিচান গর্নুপর্ছ অনি পহিচান গরেপছি তিনবাট জোগিন প্রয়াস গর্দা মাইগ্রেনকো সম্ভাবনা নিউন পনি গর্ন সকিন্ছ নিয়মিত জীবনশৈলী আপনাউনে তনাব নিয়ন্ত্রণ গর্নে স্বাস্থ্য আহার খানে পর্যাপ্ত আরাম লিনে র কে কারণে টাউকো দুখ্ছ ত ত্যোবাট টাড়া রহনে বানী বসাল মাইক্রোলাই ধরে হদসম নিয়ন্ত্রণ করন সকিন্ছ তো অব মাইগ্রেন মা কি গর্নে কি নগর্নে ভন্নে বিষয়বস্তু পনি অলিকতি আব আমি কুরা গরৌ মাইগ্রেন মা বিরামী স্বয়ং সচেত ভয়ের ব্যবস্থাপন গর্ন সক্নুপর্ছ এসকা লাগি কেহি উপায়হরু আপনাউন সকিন্ছ কি গর্নে তো সবভন্দা পহিলা এই কুরা গরৌ হই তো শান্ত অনি একান্ত বাতাবরণমা আরাম গর্নে কিনভাবে হোহল্লা বড়ি চাই ঘাম ভাগ বড়ি উজ্যালো ভাগ বড়ি মানুষের ধুলো ধোঁয়া ভাগ অলিকতি মাইগ্রেন অট্যাক হন সক্ছ মানে অগি ভালে হইন এসর্থমা শান্ত অনি একান্ত বাতাবরণমা আরাম গর্ন সকিন্ছ টাউকো দুখ্ন থাল্না সাথ সুত্নে প্রয়াস গর্নে অনি তাজা তথা সন্তুলিত ভোজন গর্নে নিয়মিত রূপমা হালকা ব্যায়াম তথা যোগ গর্নে পানি পনি প্রশস্ত মাত্রামা পিউনে অনি চিকিৎসকো সল্লাহ অনুসার ঔষধি সেবন গর্নে ইয়ে তো ভয় মাইগ্রেন হুদা গর্নে কুরা অব নগর্নে কুরা কে অথবা কে গর্নু হুদাইন ভন্দা অত্যাধিক চিসোজন্য খানেকুরা নখানে পুরানো তথা প্রসেসড খাদ্য পদার্থ কম খানে ধূম্রপান তথা মদ্যপান নগর্নে লামো সময়সম্ম মোবাইল বা টিভি নহেরনে ধেরৈ বাসনা আউনে চিজহরুকো প্রয়োগ নগর্নে মানসিক তনাব বড়াউনে গতিবিধিহরুবাট টাড়া রহনে অনি স্বাস্থ্য কর্মীকো সল্লাহ বিনা ঔষধি নলিনে তো উপচার তথা রোকথামকা কে উপায়হরু ম তাইসঙ্গ অব ইয়া শেয়ার গর্ন চাহু এতিখের মাইগ্রেন কিন হচ্ছে এসো কারণহরু অজ পনি পূর্ণরূপে স্পষ্ট ছয়ন তর উপচারক মাধ্যমবাট এসলাই ধেরৈ হদসম্ম নিকো ভনে পার্ন সকিন্ছ যদ্যপি বিভিন্ন উপচার বিধিহরু র জীবনশৈলী
परिवर्तनहरू मार्फत माइग्रेनको टाउको दुखाइको तीव्रतामा कम गर्न सकिन्छ। माइग्रेनको उपचारमा औषधि, घरेलु उपचार र जीवनशैली परिवर्तन समावेश छन् अनि माइग्रेनलाई औषधि, जीवनशैली परिवर्तन र घरेलु उपचार सहितको समग्र दृष्टिकोणबाट व्यवस्थापन पनि गर्न सकिन्छ। प्रत्येक व्यक्तिको अवस्था फरक हुन्छ, त्यसैले उपचार योजना पनि व्यक्तिगत नै हुनुपर्छ। सही जानकारी, नियमित हेरचाह र चिकित्सा दर्शन मार्गदर्शनको साथसाथमा माइग्रेनलाई कम गर्न सकिन्छ। यसर्थमा नियमित रूपमा पर्याप्त निन्द्रा लिने, तनाव कम गर्ने गतिविधिहरू जस्तै ध्यान, योग, साधना वा पुस्तक पढ्ने जस्ता कार्य गर्ने, निश्चित समयमा स्वस्थ भोजन गर्ने, व्यायाम तथा हल्का शारीरिक गतिविधि गर्ने अनि डाक्टरको सल्लाहमा औषधि सेवन गर्ने। अनि जीवनशैलीमा परिवर्तनको कुरा गर्नुपर्दाखेरि नियमित र पर्याप्त निन्द्रा लिनुहोस्। हरेक दिन एउटै समयमा सुत्ने र उठ्ने प्रयास गर्नुहोस्। नियमित व्यायाम जस्तै योग, पौडी, खेल्ने वा हिँड्नेले माइग्रेनको तीव्रतालाई र आवृत्ति कम गर्न सक्छ। सन्तुलित र नियमित आहार खानुहोस्। चकलेट, चिज, क्याफिन र प्रशोधित खाना जस्ता माइग्रेन कारक तत्त्वहरूबाट बस्नुहोस्। पर्याप्त पानी पिउनाले माइग्रेनबाट बस्न मद्दत गर्छ। तनाव कम गर्न योग र ध्यान अभ्यास गर्नुहोस्। श्वास प्रश्वासको अभ्यास अर्थात् गहिरो श्वास प्रश्वास प्रवृत्ति अप्नाउनुहोस्। माइग्रेनको समयमा अँध्यारो र शान्त कोठामा आराम गर्नाले लक्षणहरू कम गर्न सकिन्छ। मालिस थेरापीले घाँटी र काँधको तनाव कम गर्न मद्दत गर्न सक्छ, जसले माइग्रेनको टाउको दुखाइलाई कम गर्न सक्छ। यदि माइग्रेनको टाउको दुखाइ धेरै पटक हुन्छ वा लक्षणहरू गम्भीर छन् भने चिकित्सकसँग परामर्श अवश्य लिनुहोस्। माइग्रेन एक जटिल स्वास्थ्य समस्या हो, जसले मानिसको दिनानुदिनको जीवनमा असर पार्न सक्छ। यसको रोकथाम तथा व्यवस्थापन गर्न सही आहार, व्यायाम, पर्याप्त निन्द्रा, तनाव कम गर्ने उपाय र चिकित्सकको सल्लाह अनुसार औषधि सेवन गर्नु आवश्यक हुन्छ। माइग्रेनको समस्या भएका व्यक्तिले आफ्नो जीवनशैलीलाई ध्यानमा राखी उचित व्यवस्थापन गर्न सकेमा यसबाट राहत प्राप्त गर्न सकिनेछ। हाम्रो श्रोतावृन्द, माइग्रेनको विषयमा मैले आजको हाम्रो हेल्थ सेगमेन्ट अन्तर्गत कुरा गरेँ र यसबाट तपाईँलाई पनि धेरै जानकारी मिल्यो होला भन्ने मैले आशा गरेको छु। अब यति नै गर्नुपर्छ होला आजको यो सामग्री र अब अगाडि समाचारको पनि पालो परेको छ, 2 बज्नै आँटेको छ। 2 बजेको समाचार सुन्छौँ, त्यस पश्चात हामी कार्यक्रमको अर्को चरणमा फेरि पनि भेट्नेछौँ।